রেখং না মোহং না ক্রোহং না দ্রোহং না দ্বেখং না কর্মং না ধর্মং না জন্মং না জাতং না মিত্রং না শত্রুং না পিতরং না মাতং না নেহং না গেহং না কামং না ধামং না পুত্রং না মিত্রং না শত্রুং না ভামং লেখং অভেখং যোনি স্বরূপং সদা সিদ্ধতা বুদ্ধতা বৃদ্ধ রূপং না হি জান যাই কছু রূপ রেখং কাহা বাসতা কো ফির কৌন ভেখং কাহা নামতা কো কাহা কে কাহা বে কাহা কে বখানো কাহে মে না আবে না রোগং না শোকং না মোহং না মাতং না কর্মং না বর্মং না জন্মং না জাতং অদ্বৈখং অপেখং যোনি স্বরূপে নমো এক রূপে নমো এক রূপে পরেয়ং পরাপরম প্রজ্ঞা প্রকাশিয় ছেদং গচ্ছয়াদ অদ্বৈ অবিনাশি না জাতং না পাতং না রূপং না রঙ্গে নমো।